0: केला मोबाइल नम्बर 7008569723 एवं 8249241223।
1: শ্রোতা বন্ধু, শুনিলে কেতোটি সুগম সঙ্গীত কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র আপনার টিউন করেছেন 102.6 এফএম কু প্রচার করছু বনপাহাড়ের গীতের কার্যক্রম। আজ এই ক্রমে শুণবা কিষান গীত উপস্থাপনের প্রাণকৃষ্ণ কিষান এবং সাথী কলাকার। তবে কার্যক্রম পূর্বর এক বিরতি।

সিনিয়র সঙ্গীত কার্যক্রমের পরবর্তী কথাচিত্র হিরো, কণ্ঠশিল্পী রেশমা, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারালাল, গীতা রচনা আয়ন বক্সী।

0: আকাশবাণী রাউরকেলা শ্রোতাবন্ধ কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 মেগাহার্ট যোগে প্রচার করছু নারী মহল কার্যক্রম কার্যক্রম প্রযোজনার বসন্ত কুমার স্বাইঁ উপস্থাপনার সৌম্যাশ্রী মহান্তি তবে কার্যক্রমটি আরম্ভ করা পূর্ব নিয়ে কিছু সময়ের বিজ্ঞাপন বিরতি
1: জলদি টিফিন প্যাক কর রাজু মোবাইল ছাড়ে
2: আরে দিদি ব্যাংক র নম্বর দরকার রিফান্ড আসিনি মিলি গলা এবে কল করুছি দিদি
1: বিনা নম্বর যাঞ্চ করি কি প্রায়ত জালিয়া লোকে ব্যাংক র নকলি ওয়েবসাইট আর মিছ নম্বর দ্বারা টঙ্কা ঠকি করি থান্তি
2: তো ঠিক নম্বর
1: ব্যাংক র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কার্ড রে
2: তুমি তো বঞ্চাই দেলা দিদি
1: কামরি নহে
3: আরবিআই কহে
4: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনক সুরক্ষার ধ্যান হেইগলা বন্দোবস্ত কাহার কুটির ফিস র দেখা 20,000 লোন তুরন্ত জনা আছে কে দৌছি সুধ কেতে অছি লোন নিয়ন্ত্রিত সংস্থা গুড়ি করু হি নে আউ লোন সেতিকি যেতিকি দরকার তা বি যাঞ্চ করি কি হেইগলা বন্দোবস্ত দরমা অ্যাডভান্স রে পঠেইছি
3: আরবিআই কহে
4: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনক সুরক্ষার ধ্যান

0: কাতার মধ্যে মিয়ামিঠারে হয়েছে আলোচনা এবং আইপিএল ক্রিকেটের আজ খেলাযিব দুইটি ম্যাচ। পরিবেশগত দায়িত্ব, যুব সশক্তিকরণ এবং আন্তরিক কল্যাণ মাধ্যমে এক বিকশিত ভারত নির্মাণ পাই সামূহিক প্রয়াস উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব আরোপ করেছেন। বেঙ্গালুরুরে আর্ট অফ লিভিং সংস্থার 45তম বার্ষিক সমারোহে অংশগ্রহণ করা সহ নবনির্মিত ধ্যান মন্দির উদ্ঘাটন করা অবসরের শ্রী মোদী এখন সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক পরিবর্তন প্রোৎসাহন প্রদান করার আর্ট অফ লিভিং ফাউন্ডেসন গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করুছি। সামাজিক স্তরের অংশগ্রহণ রাজনৈতিক ব্যবস্থা অপেক্ষা অধিক শক্তিশালী এবং রাষ্ট্র নির্মাণ পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শ্রী মোদী কহিছন্তি।
1: বিকশিত ভারত কা নির্মাণ ऐसे युवाओं से ही होगा जो युवा मानसिक रूप से शांत हो, जो सामाजिक रूप से जिम्मेदार हो और जो समाज के प्রতি সংবেদনশীল हो। इसलिए स्पिरिचुअल वेलबींग, मेंटल हेल्थ, योग, मेडिटेशन, इस पर काम करने वाली आपकी ये महत्वपूर्ण गतिविधि, इन सब की भूमिका बहुत बहुत अहम है।
0: প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ কর্ণাটক এবং তেলেঙ্গানা গস্তরে অছন্তি। হায়দ্রাবাদঠারে অপরাহ্নে শ্রী মোদী প্রায় 9,400 কোটি টাকার বহুবিধ প্রকল্পর উদ্ঘাটন ও শিলান্যাস করবে। তামিলগা ভেট্রে কাজাগম টিভিকের মুখ্য শ্রী জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছেন। নেহরু ইন্ডোর স্টাডিয়ামঠারে পূর্বাহ্ন 10টায় অনুষ্ঠিত শপথ গ্রহণ সমারোহে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর শ্রী বিজয়ঙ্কু পদ ও গোপনীয়তার শপথ পাঠ করাইছেন। তাঙ্ক সহিত 9 জন মন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছেন। সেথিরে ক্যাবিনেট মন্ত্রী ভাবে কেজি অরুণরাজ, আধব অর্জুন, এস আনন্দ, সেলভি এস কীর্থানা এবং ডক্টর টি কে প্রভু প্রমুখ। শপথ গ্রহণ সমারোহে কংগ্রেসের বরিষ্ঠ নেতা রাহুল গান্ধী এবং তামিল চলচ্চিত্র শিল্পর বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছিলেন। কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সহযোগে শ্রী বিজয় 234 সদস্য বিশিষ্ট গৃহরে 120 জন বিধায়ক সমর্থন লাভ করেছেন। আসন্তা বুধবার দিন বিধানসভার বিশ্বাস ভোটর সম্মুখীন হওয়ার রাজ্যপাল শ্রী আর্লেকর মুখ্যমন্ত্রী শ্রী বিজয়ঙ্কু কহিছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী বিজয়ঙ্কু অভিনন্দন জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছেন, রাজ্যবাসী কল্যাণ পাই তামিলনাড়ু সরকারঙ্ক সহ কেন্দ্র সরকার মিলিমিশি কার্য করিবে। তামিলনাড়ুর টিভিকে মুখ্য শ্রী জোসেফ বিজয় নূয়া মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করা পরে শ্রীলঙ্কা রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কে তাঁকু শুভেচ্ছা ও অভিনন্দন জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী দিশানায়ক কহিছেন, তামিলনাড়ু সহ শ্রীলঙ্কার ইতিহাস, সংস্কৃতি, উদ্যোগ এবং পারস্পরিক সম্পর্ক বহু পুরাতন। ব্যাপক অর্থনৈতিক সংকল্প এবং সুযোগ মাধ্যমে উভয় দেশ মধ্যে স্থায়ী সম্পর্ক বজায় রাখবায় শ্রীলঙ্কা ভারতক সবু প্রকার সহযোগ প্রদান করে আসুথবা শ্রী দিশানায়ক কহিছন্তি। দেশের সম্ভাব্য বন্যা এবং গ্রীষ্মপ্রবাহ স্থিতির মোকাবিলা নেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নূয়াদিল্লির উচ্চস্তরীয় বৈঠকের প্রস্তুতি কার্যর সমীক্ষা করবে। বৈঠক সময় শ্রী শাহ কেন্দ্র সরকারঙ্ক বিভিন্ন সংস্থার প্রস্তুতি, প্রাক সতর্কতা ব্যবস্থা, সম্বল উপযোগ এবং আন্তঃ সংগঠন সহযোগ আদি বিষয়ে সমীক্ষা করিবার কার্যসূচী রয়েছে। বিশেষ করে বৈঠকের যেভাবে ধনজীবন হানি ন হব তাহা উপরে গুরুত্ব দিয়াযিব। শ্রী শাহ দেশের দীর্ঘকালীন বন্যা দূরীকরণ পদক্ষেপর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করা সহ নদী পরিচালনা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ ভিত্তিভূমি প্রকল্পর সুরক্ষা এবং পানিপাগ পূর্বানুমানর বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে মধ্যে সমীক্ষা করবে। বৈঠকের শ্রী শাহা বিপর্যয় সময় সচেতনতা তথা আবশ্যক রিলিফ সামগ্রী বণ্টন ও মেডিকাল প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবে বলে জনাপড়ি। আসাম বিজেপি নবনির্বাচিত বিধায়ক দল বৈঠকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতা ভাবে নির্বাচিত করা যাইছি। এনডিএ বিধায়ক দল বৈঠকে মধ্য ডক্টর শর্মা নেতা ভাবে মনোনীত হয়েছেন। উভয় বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভাবে বরিষ্ঠ বিজেপি নেতা জগত প্রকাশ নড্ডা এবং সহ পর্যবেক্ষক ভাবে নায়েব সিং সাইনি উপস্থিত লে। নেতা নির্বাচিত হওয়ার পরে ডক্টর বিশ্ব শর্মা লোকভবনক যাই রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যঙ্কু ভেটিবা সহ সরকার গঠন নেই দাবি উপস্থাপন করেছেন। আসন্তা মঙ্গলবার দিন শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠিত হবার কার্যসূচী রয়েছে। মিলিথিবা সূচনা অনুযায়ী খানপড়ার প্রাণী চিকিৎসা মহাবিদ্যালয় পড়িয়ারে সমারোহ অনুষ্ঠিত হওয়া নেই প্রস্তুতি চালিছে। সমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমেত কেন্দ্র মন্ত্রিমণ্ডলর সদস্য ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী যোগদেবেন।

ওয়েভ ডগ বজার সহযোগ মার্গদর্শন ও বৈষয়িক স্তরের পরিচয় দেবার ক্ষুদ্র চলচ্চিত্র নির্মাতা যাত্রা ত্বরান্বিত করব। 2024 মশায় প্রথম সংস্করণ পরে চলিত বর্ষ দ্বিতীয় সংস্করণ আয়োজন করা যাচ্ছে। দৃশ্য শ্রাব্য শিল্পর প্রতিষ্ঠিত বৃত্তিগত ও উদীয়মান প্রতিভা এক মঞ্চ প্রদান করিব। প্রযোজক বিতরক প্রসারক পাণ্ঠি প্রদানকারী এবং প্রযুক্তিবিদ্যা অংশীদারমানাই এই মঞ্চ এক অনন্য কেন্দ্র ভাবে কার্য করে চলচ্চিত্র নির্মাতা বিশ্বস্তরের পরিচিত করাইব। ওয়েভ ডগ বজারর প্রমুখ অংশ ভাবে ভিআর প্রগতি ল্যাব এক্সআর এবং ইমর্সিভ মার্কেট কু স্থানিত করা যাইছি। চলচ্চিত্র নির্মাতা এবং অ্যানিমেশন শিল্পর মুখ্য অংশীদার মানুষ এথেরে যোগ দেবাকু আমন্ত্রণ করা যাইছি। আকাশবাণীর 90 বর্ষ পূর্তি অবসরে আসন্তা 26 তারিখে কটক কেন্দ্র পক্ষ এক পদযাত্রার আয়োজন করা যাচ্ছে। এতে আকাশবাণীর বহু অধিকারী ও কর্মচারী অংশগ্রহণ করবে। এই অবসরে গতকাল কটক ওড়িয়া বাজার স্থিত নেতাজী সংস্কৃতি ভবনের এক সঙ্গীত সম্মেলনী অনুষ্ঠিত হয়েছিল।

0: সে স্মার্টলি কহুন কি চিন্তা করি করি হি আপন চাষবাস মানে চয়ন করিছনে যেটা করবে তো সে হিসাবে কহমা বলে আপনকর লাভটা কেতে হবা বলি আশা রাখিছন
1: লাভ তো হেবার কথা বেশি হেবার থিলা কিন্তু এই তো এই যে সব সব

0: দাদা
1: হইগা
0: আজির মুখিয়া কথাটা তো বুঝিয়া লাগলো সবুদিনের মুখিয়া কথা ভাল লাগছে দাদা
1: হই হই হই
0: বলে সে কথা মানে তো সরলা না আর আগে আর বি পদে অধে কথা মানে বাকি রয়েছে তালি
1: হই
0: এই সূচনা আকারে গা
1: হই হই হই তো দেরি নেই করু পহলা করি যেন বাজার হাটর কথা মানকে কই দউ
0: হই দাদা হই
1: বইলে আমি যেন বাজার হাটর হারা হারে দরদাম সব বতাউছু আপন মানকে এটা আমার রাউরকেলা আখর পাখর বাজার হাটর হারা হারে দরদাম সব আয় যেনতা কি আমার নুয়া গাঁ খুটগাঁ কুয়ারমুন্ডা ঝিরপানি আমার ইস্পাত হাট বা যেটাকে আমি ঝাড়খণ্ড মার্কেট বলে কুছু ছেঁড় বজার ইয়াড়ে ফার্টিলাইজার বজার আমার লাঠিকোটা ই আখর পাখর হারাহারি দরদাম সব পনিপরিবার কেনতা কাই চালু লা আজেরকা সেটাকে হি আমি আপন মানকে বতাউছু আর এটা আমার আলুর দামকে যদি আমি দেখমা বলে কিলো পিছা পনেরো টঙ্কা নু কুড়িয়ে টঙ্কা লেখাই লা পিঁয়াজ পঁচিশ টঙ্কা অদা নবে নু শহে টঙ্কা লেসুন শহে পচাশ নু শহে ষাঠিয়ে টঙ্কা বিলাতি তিরিশ টঙ্কা বাইগন তিরিশ নু চালিশ টঙ্কা ভেন্ডি ভি তিরিশ নু চালিশ টঙ্কা করলা চালিশ টঙ্কা বরবটি ভি তিরিশ নু চালিশ টঙ্কা কুন্দ্রু চালিশ নু পচাশ টঙ্কা কাখের পঁচিশ নু তিরিশ টঙ্কা কোচা কদেল চালিশ নু পচাশ টঙ্কা মাখন তিরিশ টঙ্কা পুটল পচাশ নু ষাঠিয়ে টঙ্কা ফুলকপি তিরিশ নু চালিশ টঙ্কা বন্ধাকপি পঁচিশ নু তিরিশ টঙ্কা গাজর চালিশ নু পচাশ টঙ্কা বিট চালিশ টঙ্কা কোচা মির্চা অশী নু শহে টঙ্কা লাউ গুটাকে দশ নু পনেরো টঙ্কা সারু পচাশ টঙ্কা আর মুনগা খড়া কুড়িয়ে টঙ্কা
0: দাদা
1: হই গা শশী
0: ই বাজার হাটর যাহা বি কথা মানে থিলা দর দাম উপরে সেটা মানকে তো কহেলা বলে যে পান পাগর সূচনা বি দেই দো
1: হই গা হই দেই দো বলে আমার সুন্দরগড় জেলার পান পাগ বিভাগ সুন্দরগড় কিরেই ঠানু যেন সূচনা আসিছে সে হিসাব ন আমার সুন্দরগড় জেলার পায়ন পাগ প্রায়ত ই প্রকার রহবা বলিকি অনুমান করা যাচ্ছে যেটা কি কেন কেন সে জাগান টিকে রয়েছে মেঘুয়া পাগ দেখা যা বলিকি অনুমান করা যাচ্ছে আর ঘণ্টা প্রতি পবন রেগ চার কিলোমিটর রহবার সঙ্গে বর্ষা হওয়া বলিকি জনাপড়ুছে পুরা সুন্দরগড় জেলা যাকর আর যদি তাপমাত্রাকে দেখমা বলে সবুঠানু আতকা চালিশ ডিগ্রি আর সবুঠানু কম ছবিশ ডিগ্রি সেলসিয়স রহবা বলিকি অনুমান করা যাচ্ছে আর আর্দ্রতা সবুঠানু আতকা শতকড়া অঠষট্টি ভাগ আর সবুঠানু কম শতকড়া সতেরো ভাগ রহবার সম্ভাবনা রয়েছে
0: দাদা
1: হই গা শশী
0: সবু কথা মানে হো হো দেখ বৈঠকি সারবার সময়টা পুরা একদম ঝটকলা পৌঁছি যাইছি
1: হই তো আমার চাষী ভাই বহন মানকে এখানে অনুরোধ করমা সে মানকে আমার কার্যক্রম কেনতা লাগুছে সে বিষয়বস্তুকে নেই করে টিকে আমাকে চিঠি লেখবে
0: হই
1: আর আমার পাখে চিঠি লেখবার লাগি ঠিক না হচ্ছে
0: কিষাণবাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
1: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর সাত ৬৯০৪২
0: আর চাষী ভাই বহন মানে আপন মানে তো সবে জানসন যে আমার এই কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ নু প্রসারণ করা যায়সি
1: বলে আজের লাগি আমকে বিদায় দন্ত
0: জুহার
2: শুনুথলে কিষাণবাণী কার্যক্রম আকাশবাণী রাউরকেলা এবে আরম্ভ করুছু সিনে সঙ্গীত।

0: মাননীয় অগণিত শ্রোতা শ্রুতি মন্ডলী,
1: আপন
0: মানক নিকটে আজ মু কুষ্ঠ মাধব কাব্যরে কিছু কহবাক যাচ্ছি। হেমন্ত মন্ডলী লক্ষ্য দেব, দনুজ নিকট অসুর সন্তান তারকাসুর কার্তিক হস্তরে বিনাশ হওয়া পরে কৈলাস কন্দর অধীশ্বর দেবদেব পরম কারিণক আহ্বান ক্রমে দেবদেব তেত্রিশ কোটি দেবতা তারকাসুর বিনাশরে আনন্দ উৎসব পালন।

কান্দি নন্দী প্রভু সুলপাণী পাদে পড়ি কুছি আনর্বার ভুল হব না মতো ক্ষমা করত ক্রোধান্বিত হয়ে মহাদেব কহিলে মূড়মতি যা আদেশ দিয়ে তাহা প্রত্যাহার করে পারিবে না। আজ্ঞা নন্দী কণ কলে পতে পতি কহিলা।